অমৃত সর বিখ বিখ খাই, মায়া মোকর্ম কুলে সতদারা শ্যো প্রীত লগাই, একি উত্তম পন্থ শুনিও গুর সঙ্গত তে মিলন্ত যম ত্রাস মিটাই, একি অরদাস পাঠ কীরত কি গুরু রামদাস রাখ শরণাই, এক অরদাস পাঠ কীরত কি গুরু রামদাস রাখ শরণাই, সকটল গুর সেবিয়া অহনিস সহজ সুপায়, দর্শন পরসিয়া গুরু কা জন্ম মরণ দুঃখ যায়, হোয় সিফত খসম্মদি নূর অরসহ কুরসহ চটিয়া, তুদ ডিঠে সচে পাতশাহ মল জন্ম জন্ম দি কটিয়া, সজন সচ্চা পাতশাহ শিরশাহ, জিস পাস বহঠিয়া সোহিয়া সবনা দাবি সাহ, সজ্জন সচ্চা পাতশাহ শিরশাহ, জিস

জাগজিত গোরদ্বার খেলা থামত থার রাত অনুমান লেব রাখ নিরঙ্কার কহ কীরত কাল থার সাপত দি।